0: जगत जे पर्यंत थिव महाप्रभुंकर लीला जे पर्यंत रही थिव शाश्वत लीला रे सेई रघु अरक्षितंकर राघव दास मठ प्रदत्त सेई जो जरी जंबुरा कदंब पुष्प सदृश सोलरे तयारी होइतिबा कदंब कढ़ी सेई जो काठी गुड़िक एवं जगन्नाथ महाप्रभुंकर 37 गोटी काठी सेई 37 गोटी काठी रे 37 टी कदंब पुष्प रंगणी जरी जंबुरा चंपा मालती मल्ली आउ सबुठार उपरे रही अच्छी दुर्बांकुर। हे श्रोता बंधु, से दुर्बांकुर 108 दुबर जो समाहार सी सुंदर भाव ढली ढली आमको अवगत कराऊ जहाँ आम पूर्वर शुणुले तरोरीब सहिष्णुना तृणादपि सुनिचेन से कथा को सी सूचाई देउछि मुसिना पाद तलर दुब थी आज शुद्ध सुआर मत संग्रह कर आनी दयनामी माली मत आनी এই যে টাহিয়া উপরে এই যে রাঘব দাস মঠ প্রদত্ত এ টাহিয়া উপরে রহি মু জগতর সর্বশ্রেষ্ঠ হয়ে যাইছি। বাস্তবরে যে সেবা করে তার জীবন বাসি উঠে সে ধন্য হয়ে যায়। এই সেবাকে অবলম্বন করি আমার বাম পার্শ্বরে এভাবে ভাবরে ভক্তমানকর ভিড় লাগিছি কেবল মুন্ড মাল এতে বর্ষা হেউথিলে মধ্য সেমানে আহত হয়ে যাচ্ছন্তি স্ট্রেচররে স্বেচ্ছাসেবী মানে তাঁকু সেবা যোগাউছন্তি খালি পানি দিও বলি মাগুছন্তি কাহিঁকি না এতে ভিড় আপন মানে অনুভব করি পারুথিবে তেণু বর্ষা করি মহাপ্রভু আজি মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং মধুসূদন সে মহাপ্রভু আজি বর্ষা করিবা দ্বারা অনেক পরিমাণরে যে আহতর পূর্ব রথযাত্রা মানঙ্করে আমি দেখি থাকে চলিত বর্ষ সে ঘটনা ঘটু না কেবল বর্ষা পাই তেণু বর্ষা যেমি শ্রীক্ষেত্র এক অঙ্গ হয়ে যাই যেতে বর্ষা হব পূর্বর আপন মানে শুণুলে আমার বরিষ্ঠ ঘোষক ডক্টর শান্তনু কুমার রথ কুলে যে চাষ পাই বা এই চলিত বর্ষর যে রয়েছে পরিবেশ যে কি কম বর্ষা রহব সেপাই মহাপ্রভু টিকি বর্ষা কু নিবেদন করেছে ইন্দ্রক নির্দেশ দিয়েছেন নিবেদন নুহ নির্দেশ যে তুমি শ্রীক্ষেত্রে বরসি যাও মো রঙ পছে ধোই যাও মো মুহরু মো কলারে এ জগত প্লাবিত হয়ে যাও ষোল কলারে এ জগত পুণ্য হয়ে যাও আজ সেই কথা দেখা মিলুছি। বড় ঠাকুরঙ্কর বিরাজমান তালধ্বজ রথরে মঝিরে দর্প দলনরে মা ভগবতী কাম্পিল ভাসিনী যোগ মায়া সুভদ্রাঙ্কর উপবেশন চক্ররাজ সুদর্শনঙ্কর উপবেশন পরে মহাপ্রভুঙ্কর এই যে আগমন এই যে ধীর পহণ্ড পহণ্ড যে আগমন তাহা ত্রিভুবনকে প্রকম্পিত করুছি। শ্রোতা বন্ধু, বিশ্ব রহস্যর অনুপম প্রতীক হেউছন্তি মহাপ্রভু জগন্নাথ যাহাঙ্ক উপরে সমগ্র বিশ্বর লক্ষ্য রহিছি। কোণ হেলা মহাপ্রভু জগন্নাথঙ্কর ক্ষেত্ররে কি লীলা চালিছি ইয়ে লীলাকু গোটি গোটি করি আজি বিভিন্ন মাধ্যমরে সাউটি নউছন্তি বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রদ্ধাু মানে আপন মানে জানন্তি এই যে যাত্রার কেবল মাত্র এই যাত্রার মহাপ্রভুঙ্কু চর্মচক্ষুরে স্বচক্ষুরে অতি নিকটরে দেখিবার সৌভাগ্য মিলুথিবারু সমগ্র বিশ্বরু কোণ অনুকোণরু ভক্ত মানে আসি যাআন্তি কেবল এই রথযাত্রাকু মহাপ্রভুঙ্কর দর্শন পাই। এই যে পরিবেশর এই যে ঘোষ শব্দর সান্নিধ্য পাইবা বিভিন্ন প্রকার পবিত্রতা অনুভব করা সেমানে কায় মন বাক্যরে এ পরিবেশকু নিজর করন্তি কাহিঁকি না আজি আউ লুচি রহি নাহি শ্রীক্ষেত্রর বাতাবরণ মহাপ্রভুঙ্কর সান্নিধ্য সম্পর্ক আজি কোণ অনুকোণরে প্রবাহিত হেউছি যেপরি সমুদ্রর তরঙ্গ পরি তেণু শ্রীক্ষেত্রকু সমস্তঙ্কর আগমন পরে ইয়ে হেউছি মহাপ্রভুঙ্কর করুণা বারি তেণু ইতি অবসরে হে শ্রোতা বন্ধু আপন মানুষ প্রথম কেন্দ্রক আমি নিয়ে যাচ্ছু অতি নিকটরু সেঠারু আপন মানুষ ধারা বিবরণী শুণবার সৌভাগ্য মিলিব। জয় জগন্নাথ,
1: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কি অপূর্ব শোভা আমি দেখিবাকু পাউছু সমস্তঙ্কর দৃষ্টি।

0: గోపి ముఖారా బిందు మధు కలపాన రోమ శంభు బ్రహ్మ ప్రభు జగత నాథ జగన్నాథ পথে দেখা দিও নীতি হে প্রভু জগতর নাথ জগন্নাথ আলম্ব কর না আস আস আমি আপনার দেখা ব্যাকুল হোছু বড়দাণ্ডে গভী গোপাঙ্গনা মানে অপেক্ষা করছেন সমস্তে দর্শন করা চক্র বনাটি বুলাউছেন কি সুন্দর ভাবে পতাকা কু যে বনাটি করে বুলাউছেন আিংহতর সিংহদ্বার সেই পতিত পাবন বিগ্রহ পাখে পতিত পাবন স্বয়ং নিজে পরব্রহ্ম জগন্নাথ রয়েছেন অপেক্ষা করে কেউ ভক্ত অপেক্ষা করেছেন প্রভু আহকি বিলম্ব করুছ কালিয়া কানু বিলম্ব কর কাহকি
1: বর্তমান রাজ্যের মমতা ও প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা মিলিত ভাবে কার্যকরী করুছি।
2: এই যোজনা অধীনে কন্যা সন্তান জন্ম করুথিবা মহিলাঙ্কু উৎসাহিত করিবা পাই পূর্বরু দিয়া যাউথিবা সহায়তা রাশি 10,000 টাকা পরিবর্তে 12,000 টাকা প্রদান করিবা পাই সরকার ঘোষণা করিছন্তি। এই অর্থরাশিকু হিতাধিকারী মানে নিজে ও শিশুর স্বাস্থ্য এবং পুষ্টির উন্নতি নিমন্তে বিনিয়োগ করিথান্তি। সরকার

0: निष्पत्ति अनुजाई वर्धित सुविधा 1 एप्रिल 2025 रु लागू करा जायछि।
1: एहि योजना अधीनरे मिलुथबा सुविधा गुडी कहेउछि कन्या संतान जन्म क्षेत्र रे हिताधिकारी माने प्रथम एवं द्वितीय गर्भधारण पई 12000 टंका पाइबे।
0: पुत्र संतान जन्म क्षेत्र रे हिताधिकारी माने प्रथम एवं द्वितीय गर्भधारण पई 10000 टंका पाइबे।
1: विशेष भाबे अनुन्नत जनजाति समुदाय संप्रदायर महिला मानंकु तृतीय एवं परवर्ती जे कोनोसी गर्भधारण पई कन्या संतान क्षेत्र रे 12000 टंका एवं पुत्र संतान जन्म क्षेत्र 10000 टंका प्रदान करा जिबार व्यवस्था करा जाई छे।
0: एही योजना विषय रे अधिक सूचना पाइबा पई आपनको निकटस्थ अंगनवाड़ी केंद्र रे जोगाजोग करंतु।
1: अधिक सूचना जानिबा पई महिला ओ शिशु विकास विभाग रो वेबसाइट wcd.odisha.gov.in रे लॉगिन करंतु। महिला ओ शिशु विकास विभाग द्वारा जनहित रे जारी।
2: पवित्र रथयात्रा रे पूर्वतट रेलपथर विनम्र सेवा जारी रहिछि। ए वर्ष यात्रीमानक सुविधा पई ओडिसा रे विभिन्न प्रांतरु ओ पड़ोसी राज्यरु विशेष ट्रेन चलाचल रो घोषणा करा जायछि। एथि सहित अतिरिक्त टिकट विक्रय केन्द्र, यात्री सहायता केन्द्र ओ स्टेशन मानक रे यात्रीमानक सुरक्षा पई विशेष व्यवस्था करा जायछि। पूर्वतट रेलपथ आपनक सेवारे।
3: पवित्र रथयात्रा उपलक्षे सुभद्रा शक्ति बजार आपनक जणाउछि असुमारी शुभेच्छा। एही शुभ अवसर रे सुभद्रा शक्ति बजार रे एसएचजी मां मानक हात तयारी हस्ततंत हस्तकला सामग्री सहित मिलिट्री प्रस्तुत विभिन्न जैविक सामग्री अपूर्व संभार। पवित्र घोष यात्रा उपलक्षे सुभद्रा शक्ति बजार रे विभिन्न क्रय उपरे स्वतंत्र रिहाती। आसंतु आपनको अपेक्षा रे सुभद्रा शक्ति बजार एसआईआरडी कैंपस यूनिट 8 भुवनेश्वर।
4: जय जगन्नाथ, जय जय जगन्नाथ। सुंदर भाव रे आपण माने सुनुथिले সেই মহাপ্রভু জগতরনাথ জগন্নাথ যে কি পরম ব্রহ্ম দারু ব্রহ্ম স্বরূপ রে শ্রীমন্দির রে বিরাজমান করি দর্শন দৌছন্তি। কিন্তু আজি যে স্বয়ং আসুছন্তি এবং অটকি গলে ঘন্টায় পাখাপাখি সেই 22 পাহাচরে, কারণ সে তো হটিয়া ঠাকুর নট নাগর, কেতবেলে কাহাকু কোন কেউ প্রকার দেখিবে, কাহাকু ক্ষীরিপুরীরে ভসাই দেবে, কাহাকু কোউঠি গড়াই দেবে, কাহাকু দুঃখ দেবে তাঙ্কু হি জনা, কারণ সে পুরা ভাবগ্রাহী, ভক্তর ভাব ডোরিরে বন্ধা, কালে কিয়ে কেতবেলে হাত টেকি ডাকি দেব হে কালিয়া, হে কলা শান্ত, হে কালিয়া ঠাকুর রহি যা তু, যা নাহি প্রভু রহিগলে সেইটি। ইয়ে হচ্ছি ভাবর ঠাকুর শ্রী জগন্নাথ মহাপ্রভু, পুরা পরম ব্রহ্ম বলদেব মহাপ্রভু, তো মায়া ব্রহ্ম ভূশক্তি বলদেব এবং সুশক্তি হচ্ছেন জগন্নাথ মহাপ্রভু জগন্নাথ, যে কি জগতর নাথ সর্বলোকঙ্কর নাথ, সে পুনে পতিত পাবন, সে হচ্ছেন যে বিচারধারা রয়েছে মানুষ ভিতরে তাকে উদ্রেক করিবা পাই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য যে ষড়রিপু রয়েছে, যে কুপ্রবৃত্তি রয়েছে তাকে দূর করিবা পাই, মানুষ ভিতরে আধ্যাত্মিক চেতনার উত্তরণ পাই মহাপ্রভু আসুছেন বড়দাণ্ডকু। কারণ প্রত্যেক মানুষের চেতনাকে পরিবর্তন করা হচ্ছে কলিযুগর বড় ঠাকুর জগন্নাথ এবং বড়বাড় গোসাই বলভদ্র জগজ্জননী কৃপাময়ী মা সুভদ্রা ঠাকুরাণী এবং জগন্নাথঙ্কর যে আয়ুধ পুরুষ চক্ররাজ সুদর্শন, যে কি কলিযুগরে ধর্মর দণ্ড ধারণ করেছেন আজ্ঞা, যিয়ে ভুল করিব সিয়ে দণ্ড পাইব, ঠিক বাটক আস নচে এ সংসার বিদায় নেব, এ রোকঠক ভাবরে মহাপ্রভু এ জ্ঞান আমাকে দিয়েছেন। কারণ মহাপ্রভুঙ্কর বিচার হচ্ছে মানব চিত বোকা বিচার, মনীষ ভি আচরণ উচ্চারণ, মনীষ ভি খাঁতি পিঁতি শুয়ে এবং মনীষ ভি গাধাতে জ্বরে পড়তে 15 দিন ধরিকি চিকিৎসিত হুম, ইয়ে হচ্ছে মনীষর গুণ, ভগবান এটি দেবতা নুহতি মনীষ ভাবে আসিছেন। এবং লীলা পুরুষ মহাপ্রভু জগন্নাথ আজি স্বয়ং দারু বিগ্রহ রূপে পতিত মানুষ তারিবাপাই, যে পতিত কথা আমি আলোচনা করুলে পতিত মানুষ তারিবাপাই, পতিত কহিলে যে মানে মন্দির ভিতরক যাই পারু না সে পতিত নুহতি, পতিতর অর্থ হচ্ছে মুক্তিকামী পাপি পতিত, জাতি বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে যে বড়দাণ্ডকু আসুচন্তি, বা যে টিভি পরদারে কিংবা আকাশবাণী কটক কেন্দ্র মাধ্যমে শুণুচন্তি বা দেখুচন্তি, সমস্তে হচ্ছেন পতিত। কারণ যিয়ে মর্ত্যরে জন্ম হব ସିଏ ହେଉଛି ପତିତ, ଏଠି ଜାତି ନାହିଁ।

0: This is the fifth BRICS Heads of National Standardization Bodies meeting being held in Bengaluru under the India chair. India and Belgium have agreed to deepen cooperation in areas including trade and investment, green energy transition, innovation and technology, connectivity, defense, security, regional and global issues, as well as people-to-people exchanges. The first meeting of the India-Belgium Strategic Dialogue was held in Brussels yesterday, marking a significant step towards strengthening bilateral relations. The United States has launched a new wave of strikes on Iran aimed at protecting vessels in the Strait of Hormuz. U.S. military said it completed a second wave of strikes on Iran yesterday that were aimed at degrading Tehran's ability to target vessels in the Strait of Hormuz. President Donald Trump is also weighing options to expand the U.S. military operation to loosen Tehran's grip on the critical waterway. The Rath Yatra of Lord Jagannath will begin today at Puri in Odisha. President Draupadi Murmu, Vice President C.P. Radhakrishnan and Prime Minister Narendra Modi have greeted the people on the occasion. Two-time Olympic medalist P.V. Sindhu produced one of her best performances of the season to outclass world number 5 Han Yue of China in straight games and storm into the quarterfinals of the Japan Open Super 750 badminton tournament today. PV Sindhu needed just 35 minutes to register a commanding 21-16-21-14 win over the higher-ranked Chinese shuttler in their second-round contest. In men's cricket, the second one-day international of the three-match series between India and England will be played at Sophia Gardens in Cardiff today. The match will start at 5:30 p.m. Indian time. Earlier, India defeated hosts England by 6 wickets in the first ODI at Edgbaston, Birmingham on Tuesday to lead the series 1-0. In football, defending champions Argentina defeated England 2-1 in the second semi-final at Atlanta Stadium in the USA to set up the title clash of the FIFA World Cup against Spain. Argentina will now play against Spain in the final on Sunday night. And now before we end the bulletin, the headlines once again. India calls for closer cooperation among BIMSTEC member countries to tackle security and economic challenges amid geopolitical conflicts. Defence Minister Rajnath Singh says government is ensuring development and national security progress on same path. Supreme Court suggests CBSE to introduce third language from class 5 or 6. India set to launch first hydrogen-powered train to promote green and sustainable rail mobility. PV Sindhu stuns world number 5 Han Yue of China in straight games to storm into quarterfinals of Japan Open badminton tournament. And in cricket, second ODI between India and England to be played in Cardiff this evening. With that, we end the midday news.
1: আকাশবাণী কটক শুনন্তু শঙ্খক্ষেত্র পুরীঠারে অনুষ্ঠিত মহাপ্রভু শ্রী শ্রী জগন্নাথঙ্ক বিশ্বপ্রসিদ্ধ ঘোষযাত্রার প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী প্রদান করুছন্তি ডক্টর শান্তনু কুমার রথ ডক্টর নরেশ চন্দ্র দাস ডক্টর কল্যাণী নন্দী ডক্টর হরিহর কাননগো এবং শ্রী প্রতাপচন্দ্র ত্রিপাঠী প্রত্যক্ষদর্শী ধারাবিবরণী পাই নেই যাউছু আপনমানঙ্কু শ্রীক্ষেত্র পুরীর বড়দাণ্ডকু
2: নীলাম্বুজ শ্যামল কোটি কন্দর পর সেই যে লাবণ্য বিগ্রহ শ্রী মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সে মহাপ্রভু রামচন্দ্রঙ্কর বাহুর যেপরি গঠন সেইপরি বাহু হেউছি ঠাণি হেউছি মদন মোহনঙ্কর বাহু বা হস্তদ্বয় বক্ষ প্রদেশ আউ ত্রেতয়ার চিহ্ন বা লক্ষণ সত্যর চিহ্ন পাইলে মুখরে বাহু আউ বক্ষ এবং হস্তদ্বয়ের পাইলে ত্রেতয়ার লক্ষণ আউ তলকু যদি আপনার আসুচন্তি কটি প্রদেশ ত্রিভঙ্গী টাণী আপনার দেখবে মদন মোহনঙ্কর সে ত্রিভঙ্গী টাণী সেথিরে দ্বাপরর ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনানাম দুকুলম চ চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্র গণ্যম পুরুষম নমামি সেই বংশী বিভূষিত করান নবনীর দাভাত হাতরে বংশী ধরি যে দ্বাপরর অধিপতি ভগবান ব্রজেন্দ্র নন্দ

অতি কষ্ট করা পড়া অনেক কষ্ট করা পড়া আরক্ষী বাহিনী মানুষ কী না ভক্ত আগে সবুলে ভগবান পরাজয় স্বীকার করা আনন্দ লাভ করতে শ্রীবৎসর সেই পদচিহ্নক মহাপ্রভু আজি মধ্য শ্রীঅঙ্গে ধারণ করছেন কিন্তু না অহং ভক্ত পরাধীন হ্য স্বতন্ত্র ইব দ্বিজ দিয় মানম না গৃহাতে বিনা মত সেবনম জনাহা সেবা বদলরে মুক্তি কু চাহে নাহি যে প্রকৃত ভক্ত পাঠ নপড়ি জনে জ্ঞানী হওয়া যেপরি সেবা নকরি জনে কুশলী ভাবরে নিজকে কহিবা সেইপরি তেণু আজি সমস্তে প্রমাণিত করছেন আমি কুশলী কাইকি না প্রাত পাঁচটা সময়ের যেপরি ভাবরে পনের হাজার আরক্ষী পুলিশ বাহিনী মানে মৃতদেহ অছন্তি লক্ষ লক্ষ শ্রদ্ধাু বড়দাণ্ডে ঠিয়া হয়ে রয়েছে নতমস্তক হয়ে ঊর্ধ্ব বাহু হয়ে জগন্নাথঙ্কর জয় জয়কার করে খাইবা সেইটি পানি পিবা সেইটি তাঙ্ক সময় যে দশ বার ঘণ্টার সময় সে এটি মহাপ্রভুঙ্ পাখে বিতাইছেন্তি ইয়ে হচ্ছে আজির প্রমাণ করে দেছি যে অহং ভক্ত পরাধীন মহাপ্রভু কৌচন্তি আরে ভক্ত মু তো পাখে পরাধীন মু কাহিকি ইয়ে পাগ এপরি মু ইন্দ্রঙ্কু টিকে কহিছিলে সমস্ত ইন্দ্র ডাকুছন্তি দেব মণিমা মণিমা ব্রহ্মা ডাকুছন্তি দেব গুহারি শুনিমা মু টিকে কহিছিলে ইন্দ্র তাঙ্কর ব্যবস্থাকু পরিবর্তন রাখিথান্তে তেবে যা হেউ নিয়তির যাহা ইচ্ছা সেই ইচ্ছাকু স্বীকার করি বর্তমান আপন মানে অনুভব করুথিবে বড়দাণ্ডে সোরিষ পকাইলে তলকু যাব না বর্ষার জলবিন্দু তলকু যাইপার না এভাবে ভাবরে লোক মানে নিজ নিজকু রাখিছেন কিপরি মহাপ্রভুঙ্কর সান্নিধ্য টিকে মিলিব কাইকি না মাত্র আউ কিছি সময় পরে তালধ্বজ রথরে কলা ঘোড়া জোচা হয়ে গেলে বর্তমান সেঠারে মাতলি যিয়ে অছন্তি সারথি সিয়ে প্রস্তুত হয়ে রয়েছে কিপরি বড় ঠাকুরঙ্কর রথকু আগকু নির্দেশ দেবে বাহি নেওয়াপাই ডাহুক চড়ি গেলে দৌড়ি বন্ধা হলে সমস্ত প্রস্তুতি পসরি গেলা আপনার অনুভব করুবে ভক্তঙ্কর বড়দাণ্ডে কি অবস্থা হেউথিব কিপরি সেই রথকু টিকে টাণিবু সে রথ হচ্ছে জীবনর রথ সে রথ হচ্ছে প্রগতির রথ সে রথরে রয়েছে জীবনর সমস্ত সমস্যা সমাধানর সূত্র রয়েছে তেমন এই রথ টিকে স্পর্শ করি রথ টিকে টাণিদেলে আমার জীবনর যে লাভ সে লাভ গুড়াক আমি মিলিযিব ইয়ে গোটিয়ে অবকাশ ইয়ে গোটিয়ে আশা ভক্ত মনরে রয়েছে তেমন বর্তমান অনুভব করতু আপনার মানে কিপরি পরিবেশ বেড়কু বেড় পরিবর্তন হচ্ছে সবু সময়টি হচ্ছে ঘোষযাত্রার মহত্বপূর্ণ সময় গোটিক পরে গোটিয়ে নীতিকান্তি বিশেষ করে শ্রীগুণ্ডিচা যাত্রাকু এইথিপাই বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রা কুহযাউছি বর্তমান গজপতি মহারাজা পয়রমালা গ্রহণ করুছন্তি শ্রীঅঙ্গ লাগি মা ভগবতী সুভদ্রাঙ্কর শ্রীঅঙ্গ লাগি মালাকু পূজা পণ্ডা দান করুছন্তি তাঙ্কর অন্টিরে তাঙ্ক হাতকু সিয়ে মুন্ডরে লগাই রাজগুরুঙ্কু দেউছন্তি এ আশীর্বাদর মালা আম শ্রী নহরকু নেইকরি যিবা তিনি রথরু তিনটি মালা সে সংগ্রহ করিলে যাহাকু পয়র মালা বা আশীর্বাদ মালা বলি কুহাযায় তেণু বর্তমান বীর কাহালি বাজুছি ক্ষমা প্রার্থনা করি জগতর কল্যাণ পাই জগন্নাথ মহাপ্রভুঙ্কর আশীর্বাদ ইয়ে প্রভুঙ্কর আশীর্বাদ পৃথিবী উপরে কিপরি রহিব ইয়ে শ্রীক্ষেত্র কিপরি সেমতি অক্ষুণ্ণ অভিন্ন এবং ধর্মর ক্ষেত্র হয়ে যুগে যুগে রহিব এই প্রার্থনাকু করুছন্তি চারমালার উপরে ঠিয়া হই গজপতি দিব্য সিংহদেব ঊর্ধ্ব বাহু হই হাত জোড়ি সমস্ত নরনারায়ণ মানুষ বড়দাণ্ডে সে কোটি প্রণাম জনাউছন্তি সাঙ্গরে সমস্ত সেবায়ত মানে অছন্তি হরিবোল ধ্বনি পকাই সে মহাত্মা ভগবতী সুভদ্রাঙ্ক রথরু বর্তমান চারমালা আড়কু আসুছন্তি বর্তমান তলকু আসুছন্তি পুনি পাছটি আনিবে যে ব্যবস্থা ভিতরে যাইছিলে শ্রীনহরু সেই প্রকাররে সে রৌপ্য তামজানরে বসি ধলা ছতা কলা ছতা দুইটি ছতা দেখন্তু গজপতিঙ্ক সম্মানরে যেপরি অক্ষুণ্ণ রহিব সে কথাকু গুরুত্ব দিয়া যাউছি তেলিঙ্গি

শ্রোতাবন্ধু নমস্কার। আমার ভারত সরকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক যোজনা সব প্রস্তুত করুছন্তি। সরকার প্রস্তুত করুথবা যোজনাগুড়িকর মুখ্য লক্ষ্য হেউচি লোকমানঙ্কা পাখরে পৌঁছাইবা এবং সচেতন করি তাকু কার্যকরী করিবা, যাহাফলরে সেবানঙ্কর বিকাশ সম্ভব হইপারিব। এই পরিপ্রেক্ষীরে আজি আমার কার্যক্রম বিকাশ মন্ত্র।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: শুনন্তু জগন্নাথ হম কথা চিত্ররো কেতে গটি কেতা

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড় সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড় সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড় সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो, ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: নারায়ণ নারায়ণ।
1: এই তো মোর পরম আরাধ্য পিতৃদেব ব্রহ্মা ত্রৈলোক্যনাথ বিষ্ণুঙ্ক সহিত কৌণসি এক গুরুতর আলোচনার বোধ হুয়ে নিমগ্ন অন্তরাড়ে রই আগ শুণে আউ এক অপূর্ব লীলা অবলোকন করিবার অভিলাষ জাগিলা প্রভু। নারায়ণ নারায়ণ নারায়ণ।
2: হে ত্রৈলোকনাথ বিষ্ণু, বরাহ অবতার ধারণ করি প্রলয় পয়োধি জলরু বসুমতীঙ্কু তুমি উদ্ধার কর ও মতে পুনি চরাচর সৃষ্টি করিবাকু কহিল। তুম নির্দোষে মু পুনি সৃষ্টি করি, তোমার মায়া তো সমস্তঙ্কু অগোচর বিষ্ণু। এ মহাপ্রলয়ের সমস্ত প্রসঙ্গ বর্ণনা করি মোর সমস্ত সংশয় দূর কর ও সচরাচর জীবকুলঙ্ক মুখ্যর উপায় কোন কুহ প্রভু।
3: হে বেদপতি, এ সংসার তুমি সৃষ্টিকর্তা, পুনি তুমি ত্রিকালদর্শী, তুমি কোন অগোচর? তথাপি স্নেহর আতিশয্যরে মো তুণ্ডর যে শুণবাকু চাহুছ তেবে কহুচি শুণ।

0: আসো আসো হেদে বসছি। অকস্মাতে কি উদ্দেশ্যে আগমন তব?
1: ন জানা কি হে কপটি বিষ্ণু পরমেশ, নীল মাধব রূপরু অন্তর্ধান হেল তুম্ভে নীলগিরি কোলু, কি কারণে কহ ভোলা গুণ্ডিচা ও ইন্দ্র দুম্নে কল শোকাপ্লুত?
0: জানে মুহি সেমানে মো পরম ভকত, তাঙ্ক পাই অটে মুহি ব্যথিত চিন্তিত। কিন্তু সেদিন তো তুমি চালিগল অন্তরাড়ু শুনি মোর কথা, যদি আসিথান্ত পাশে মোর জানিথান্ত তাপর বারতা।
1: ক্ষমা চাহে প্রভু মোর চঞ্চলতা পাই,

ভাড়িলে বসি রাজন কি মূর্তি হেব গঠন ভাড়িলে বসি রাজন কি মূর্তি হেব গঠন মো রূপ গড়িবি মুহি মো রূপ গড়িবি মুহি হেলা শূন্য।

ধন্য গুণ্ডিচা ধন্য তুমি, সেবারে ধ্যানরে পূজারে নিষ্ঠারে ভক্তির পরাকাষ্ঠারে তুমি মোঠ মধ্যে বলিগল, মো আখি তুমি খোলি দেল গুণ্ডিচা, তাঙ্ক ইচ্ছা বিনা তো কিছু হুয়ে না রাণী, মু যাউছি তাঙ্ক পাদ তলে গুহারি করিবি, তাঙ্ক ঠারে তুম মনর নিবেদন জনাইবি।

0: আজি তো এটা চিন্তিত কাহি জগন্নাথ
1: ভাই রাণী গুণ্ডিচা রাজা ইন্দ্রদুম্নঙ্কর শুদ্ধ আবেগময় আত্মীয়তা ও ভক্তি মোর অন্তরাত্মাকে চহলাই দিয়েছি সেমানঙ্কর আতুর নিবেদন
0: কোন সেমানঙ্কর নিবেদন
1: সেমানঙ্কর নিবেদন আমি দুহে সুভদ্রাকে সাঙ্গরে ধরি গুণ্ডিচা রাণীঙ্কর বেঠারে থিবা আমার জন্মস্থান মহাবেদকে থরে বুলিবাকু যিবা তুমি অনুমতি দেলে
0: এ তো অতি উত্তম কথা এথিরে আপত্তি করিবার মোর কোন অছি
1: কোন খালি যিবা আসিবা না সেটি কিছু দিন রহিবা
0: তুই যা স্থির করিব
1: কোউ দিন যিবা
0: যোউ দিন তুই ঠিক করিব
1: কেউ থরে যিবা
0: তুই যোউ থরে কহিব
1: রথরে যিবা
0: যিবা
1: তোমার তাড়ধ্বজ নন্দীঘোষ দেবদলন রথ কথা মনে অছি ভাই
0: সব মনে অছি
1: সেইথরে যিবা তুমি তাড়ধ্বজরে যিব মু যিবি নন্দীঘোষরে আউ সুভদ্রা আউ সুদর্শন দেবদলন রথরে যিবে আউ গোটে কথা ভাই পথিয়ে কথা
0: কোন
1: মহাবেদী আমার জন্মস্থান সেঠিকি প্রতিবর্ষ থরে যাই বুলি আসিলে কেমিতি হুন্তা বাটরে গলা আইলা বেলে সমস্ত সাঙ্গরে ভেট মধ্য হই জানতা আউ মাউসিঙ্গ ঘরু পোড়পিঠা মধ্য খাঁতি
0: মাউসিঙ্গ পোড়পিঠা মধ্যে মনে পড়িলা হো তো কথার মু কোন কেবে অমত হইছে জগন্নাথ সংসার মঙ্গল পাই ভক্তর প্রার্থনা পূরণ করিবা পাই তু যেতেবেলে যাহা চাহিবু যাহা করিবু সবুতে মোর মত রহিছে
1: ধন্য হেলি ভাই তুমি বড় তুমি পচারিবা মোর কর্তব্য আজি এতে গরগর কাহিকি লক্ষ্মী
2: গরগর হেবি নাই ভাই ভৌণী তিনিহে রথরে বসি জন্মস্থানকু যিব আউ মু কাহিকি মু কোন তোমার জগুয়াড়ি কি

দেখিলি মু অপূর্ব স্বপ্ন, কি অপূর্ব শিহরণ জাগে তনু মনে, নিজে জগতর সাই জগন্নাথ আসি কহিগলে মতে। এবে মু যায় পাত্র মন্ত্রী হকারি বিরাট পর্বর আয়োজন করে।

করে না। ও যদি চন্দ্রালয় রূপতির কি নির্লজ্জ প্রস্তাব, লজ্জা নাহি তম গজপতি পুরুষোত্তম দেবক, রথ উপরে ছেড়া পাহারা করি যে চন্ডালর কার্য করে তার কি হাস্যাস্পদ প্রস্তাব। কাঞ্চি রাজ দেবা পদ্মাবতীর পাণি গ্রহণ সে করিব, পুরুষোত্তমের আস্পর্ধা তো কম নে। চন্ডাল ঠাকুরের জন চন্ডাল নরপতির কি দুঃসাহস, ক্রোধের মরঙ্গ প্রজ্বলিত হয়ে যাচ্ছি। এ প্রস্তাব মো বংশ পরম্পরা প্রতি ঘোর অপমান। যা যা শীঘ্র।

0: দেখো দেখো যুদ্ধহানি কাঞ্চিরা দেখানো সৈন্য সহ পলায়েছে চন্ডাল নৃপতি পুরুষ উত্তম।
1: কোন হেলা হে জগন্নাথ, কাঞ্চি রাজা ঠারু পরাজিত হই মু লেউটি আসিলি। হে পরাজয় মোর নুহে প্রভু, হে পরাজয় তুমর। মোর পরাজয়ক মু স্বচ্ছ করিপারিবি, কিন্তু তোমার পরাজয়ক মু স্বচ্ছ করিপারিবি নি প্রভু। আজি এ অপমানর তীব্র চয়ারে অঙ্গ প্রত্যঙ্গ মোর জর্জরিত, মু পুণি কাঞ্চি অভিযানরে বাহারিছি। তোমার গজপতির সম্মান তুমি রক্ষা করো প্রভু, মতে অভিযানের বিজয়ের সাহায্য কর। তোমার সাহায্য বিনা মু কিছু করিপারিবিনি, এতিকি মোর মিনতি, এতিকি মোর কাতর প্রার্থনা। মু তোম নিকটরে গুহারি পড়ুছি প্রভু।
2: শুনিল তো ভাই?
3: শুনিলি জগন্নাথ?
2: গজপতি পুরুষোত্তম আমরি অংশরে যাত, তার অপমান বাস্তবিক আমার অপমান, তার পরাজয় আমার পরাজয়। চালো ভাই, যা আমি কাঞ্চি রাজ্যে সাহায্য করিবা গজপতিঙ্কু, সেঠারে পরাজিত করি কাঞ্চি রাজা পুরুষোত্তম মস্তকে পিন্ধাইবা বিজয়র টিকা। চালো ভাই, পুরুষোত্তম সেঠারে পৌঁছিবা পূর্বরু আমি ঘোড়ারে যাই সেঠারে পৌঁছি যা।
3: চাল, মু প্রস্তুত হেউছি।
2: ধৈর্য ধর হে পুরুষোত্তম, তুম মনোবাঞ্ছা অচিরে হেবটি পূরণ। কষ্টে হুয়ে কৃষ্ণ প্রার্থী সদা, ক্ষোভ ত্যাগ কর মনু, এথর তোমার বিজয় সুনিশ্চিত।
1: প্রভু জগন্নাথ,

জগন্নাথ ঙ্কর অপার করুণা রূপাঞ্চি অভিযান আমার সফল হয়েছি। বন্ধু বিজয় চন্দ্রাক্ষ, আমি বিজয় লাভ করেছি।

0: সে রাজার তাৎসল্য মনে নাহি তোম? জনে চণ্ডাল বড় খুঁজিবার দায়িত্ব তুম উপরে রহিলা, শীঘ্র এ কার্য সমাপন করিবা কহব। শ্রীগুণ্ডিচার দিন হেলে ভাল, নিজে মহাপ্রভু রথরে বিজে হই এ দৃশ্য দেখিবে।
1: রাজজমা পদ্মাবতী প্রতি দয়া করুন গজপতি।
0: না না, মো নিকটরে দয়া মায়া কিছু না, মোর আদেশ মোর আদেশ।
2: মু কোন করিবি, যাহাঙ্কু কাবেরী কূলরে দেখি মন প্রাণ ধ্যান সবু তাঙ্ক নিকটরে ঢালি দেইতিলি, সে আজ মো প্রতি এক নির্দয় হেউছন্তি। মো পিতাঙ্ক অপমানর প্রতিশোধ পাই মতে জনে চণ্ডাল হাতরে সমর্পণ করিদেবাকু মহামন্ত্রীঙ্ক আদেশ দেইছন্তি। হে চকাদোলা, হে নীলাদ্রি বিহারী, হে মহাবাহু, তুমি এ অভাগিনীর নিবেদন ঘৃণা কর প্রভু। তুমি অহল্যা উদ্ধারিছ, দ্রৌপদীর লজ্জা নিবারণ করিছ, এ অভাগিনীকে তুমি রক্ষা।

আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কটক কেন্দ্রর প্রচার করুছু ভক্তি ধারাবাহিক শ্রীমদ ভাগবতর ৯৬তম ভাগ। বেতার সম্পাদনা ডক্টর বৈষ্ণবচরণ সামল, সঙ্গীত পরিচালনা শান্তনু মহাপাত্র, বর্ণনায় বসন্ত মহান্তি, প্রযোজনা সুহাস মহান্তি।

শ্রোতাবন্ধু, বরষক বার মাস তের পর্ব ভিতরে আম সংস্কৃতি আম পরম্পরার আমি অনেক পর্বপর্বাণী তথা জানিযাত্রা পালন করে থাও। যাহার পালন করা পছরে রয়েছে অনেক পৌরাণিক মত, লোককথা, পুঁ বিজ্ঞান সমত্ত। সেমিতি যাত্রা মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা, যাত্রার তিনি রথ পুরী বড়দাণ্ডে গড়ি থাকে। রত্ন সিংহাসন ছাড়ি দিওমানে রথরে বসি মাউসী মা ঘর, পুঁ কিছুদিন সেঠারে রহি বাহুড়া যাত্রা করে বড় দেউলর সেই রত্ন সিংহাসনরে বিজে করে থাকে।

0: কমলাঙ্গি তস্মরমুখী রক্তোৎপল দলেক্ষণ ওং হ্লিং আগছ পদ্মিনী স্বাহা ওং হ্লিং আগছ পদ্মিনী স্বাহা ওং হ্লিং আগছ পদ্মিনী স্বাহা কে ও বক্সি বেণু ভ্রমরবর তুমে হঠাৎ পুনি হস্তরে উন্মুক্ত তরবারি ভৈরবী চক্রে তরবারি ধারণর প্রয়োজন নাহিঁ বক্সি চিত সংযমর তরবারিরে মায়ের বন্ধনকে ছিন্ন করি প্রবৃত্তিকে জয় করিবাক হইতে
1: মু সে মায়ের বন্ধন ছিন্ন করি প্রবৃত্তিকে জয় করিবাক চায় নাই গোপীনাথ দেব তোমার মস্তক ছিন্ন করি মুখর্দ্বার সিংহাসন জয় করিবাক চায়
0: বেণু ভ্রমরবর বেণু রাউতরু বক্সি ভ্রমরবর রায় হইছু যাহার করুণারু তাকু তু উন্মুক্ত খড়গ আউ রক্ত চক্ষু দেখাউছু মু চাইলে নিমিষক মধ্যে তো হাতর তরবারি কাঢি নেই বক্সিরু পুনি সেই দেউল যোগ্যা করে দেই পারে চাইলে তোর মস্তক বি ছিন্ন করে দেই পারে কি অছরে প্রহরী
1: আ তোমার এই নিষ্ফল চিৎকার শুনিবাকু কেই এঠার নাহান্তি গোপীনাথ দেব বাহারে যে মানে অছন্তি সেমানে সমস্তে মোর অনুচর
0: কোন কহিলু
1: না না না না না মু তোমাকু তরবারি ধরিবার সে সুযোগ দেবি নাই গোপীনাথ দেব মোর এই তরবারি রে এবে নিষ্কণ্টক খোর্দ্ধার সিংহাসন বেণু ভ্রমরবরর হাত মুঠারে মু আজি ঠারু বীর শ্রী গজপতি গৌড়েশ্বর নবকোটি কর্ণাটক বর্গেশ্বর অতুল বল পরাক্রমী শ্রী শ্রী শ্রী বেণু ভ্রমরবর দেব।

0: হিন্দু কন্যা জবা।
1: হিন্দু কন্যা
0: মা মুরি কটকরে কবর নেলে সেতবেলে মু তাঙ্ক পাখরে থিলি। শ্রীক্ষেত্র যাই জগন্নাথঙ্কু দর্শন করিবে বলি তাঙ্কর শেষ ইচ্ছা থিলা, কিন্তু সে ইচ্ছা আও তাঙ্কর পূরণ হই পারলা নাহি। জগন্নাথ জগন্নাথ ডাকি ডাকি সে শেষ নিঃশ্বাস ত্যাগ কলে। আপন সেই জগন্নাথেশ্বর রাজা না
1: হরিজিয়া, কিন্তু মু বর্তমানে এঠারে বন্দী রামচন্দ্র দেব।
0: ঠাকুর রাজা বলি মু আপনকু ভাল পাই বসিছি, মতে কোন গ্রহণ করিবাকু কুণ্ঠিত হবে মহারাজ? মুসলমান বলি ঘৃণা করিবে? মা মতে সববেলে কহুতিলে মু হিন্দু কন্যা মুসলমান নুহে।
1: কিন্তু কিহে বিশ্বাস করিব সে কথা? কিহে বিশ্বাস করিব সুজা খার হারে মেরে তুমি হিন্দু কন্যা জবা বলি?
0: কাহিকি আপন বিশ্বাস করিবে নাহি? আপনক বড় ঠাকুর জগন্নাথ কোন বিশ্বাস করিবে নাহি?
1: মো বিশ্বাস করিবা ন করিবারে কোন আছে? আউ যা কহিল জগন্নাথ সে তো ব্রহ্মাণ্ড গোসাই সবু জানন্তি, হেলে লৌকিকতা হিন্দু সমাজ।
0: তাহলে মোর আশা অভিলাষ সবু ব্যর্থ হব? মু আপনক রাজ্য চাহে নাহি মহারাজ, গাদি চাহে নাহি, ধন মান কিছি চাহে নাহি, কেবল আপনকু। আউ
1: আউ আউ কোন চাহ প্রকাশ কর জবা।
0: মা মোর যাহা চাহি চাহি পাই পারি নথিলা সেই জগন্নাথঙ্কু থরে দর্শন করিবাকু চাহে। মা মতে কহুতিলা জগন্নাথঙ্কু থরে পাইলে কোয়াড়ে সবু ন পাইবার দুঃখ দূর হয়ে যায়।
1: তোম মা ঠিক কইতিলে, জগন্নাথ পূর্ণতার প্রতীক। জগন্নাথঙ্কু যে পাইছি তার অপ্রাপ্তি বলি কিছু নাই।
0: মো মার শেষ ইচ্ছা কোন পূর্ণ হব নাহি মহারাজ? মৃত্যুশয্যার সে মতে এই ইন্দ্র নীলমণি বসা মুদ্রিকাটি দিয়ে কহিতিলা, যদি কেবে তোর জগন্নাথঙ্কু দর্শন করিবার সৌভাগ্য চুটে তাহলে রত্নবিধি তোলে এই মূর্তিটি দিয়ে দেবু। হিন্দু কন্যা হয়ে মু তো হিন্দুর আরাধ্য দেবতা জগন্নাথঙ্কু থরে বি দেখি পারলি নাহি। তু চেষ্টা করি থরে হেলে নিশ্চয় দর্শন করিবু। আপন পরা ঠাকুর রাজা জগন্নাথঙ্কর প্রধান সেবক ওড়িশার গজপতি জ্বলন্তী বিষ্ণু কুহন্ত মতে কোন গ্রহণ করিবে? আসামর পূর্ণ হব?
1: হ্যাঁ, সেই জগন্নাথঙ্কর মহত্ব রক্ষা করিবা পাই মু তোমাকে গ্রহণ করিবি জবা।
0: মহারাজ
1: গ্রহণ করিবি।

0: আবদুল্লাহ মোহাম্মদ তাকি খান নাসির জঙ্গ বাহাদুর আসন জং।
1: এই অসময়ে নায়েব নাজিম তাকি খান রিছিয়ার মঞ্জিল কো আসছন্তি। গত কেতে দিন ধরি খোর্ধা রাজা রামচন্দ্র দেবঙ্গ প্রতি তাঙ্কর ক্রোধ আর তাঙ্কু বন্দি করি খোর্ধাকু খাস করিবা বিষয়ে যাহা সব শুনা যাচ্ছি তা তেবে কোন সত্য? পধারি এ জাহাঁপনা, রিজিয়ার বড় ভাগ্য যে তাকু আপন স্মরণ করিছন্তি। ঠিয়া হয়ে রহিলে কাহিকি? বসন্তু,
2: ঈদ পরব আখের হওয়াকু বসিল। সবু জমিদার ও সামন্ত রাজা মানে আসিলে, অথচ হাফিজ ভাই আসিলে না। এপরিকি চিকা করল পেশকে 3 লক্ষ টঙ্কা সোলরি ঘাটি রাহাজানিরে বাট মারণা হয়ে গেল। হাফিজ ভাইকে আগুর হুশিয়ার করে দিয়া যাইছিল, সে দিগরে সে নিখা দেলে না। খোর্থা মূলক ভিতরে পীর মুহাজিদ কাজি খা ও অন্য মুসলমান মানে হাণ খাইলে, সেই পথকু হাফিজ ভাইয়া নজর কলে না। মোর রিজিয়া বহির একা একা রয়েছি, তাকু বি টিকে দেখা করিবা কো আসু নাই। বাস বয়েন বাস কান না বয়েন, চলুছি।

0: অজানা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আপনার কার্যক্রম শুনে আকাশবাণী কটক কেন্দ্র লোকগীত ক্রমে প্রচার করছু পালা পরিবেশন করছেন বলেশ্বর হোতা এবং সাথী।